তুমি আসমান ঘাতালে রাগ শিব মত ভৈরব হাজো পণ্ডিত টি ডি জেনেরিকর হাঁচ্যা গায়নাতল্যান মুখাওলে সুয়াতের হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতাची কার্যাবল তুমচ্या খাती घेऊन येता পণ্ডিত টি ডি জেনেরিকর হাঁচ্যা গায়নাতল্যান সাদর केलो রাগ ভৈরব।

একেবারে নহয় ৰাজবি নাই খাঞ্চা আৱাজ হানে কোকনি গীত তুমি আইকালে বাকী বা বোর কার হানচে হে ভুল আসিলে একেবারে তুমি একদা 105.4 মেগাহার্টজ এফ এম রিম বুঝানোর বরা জালায় 11:45 মিনিটা।

0: ইকুয়েনো বা বেন্দ্রু হঞ্চে আবেজান হে কাতার তুমি একলে জুনিয়র রড হঞ্চে হে বোল আসিলে জোসিন হঞ্চে হে সঙ্গীত আসিলে
1: পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যা।